0: আচ্ছা নারাই বারণ হচ্ছে কেমনি কেনা জোয়াইছি দা খাতম সবর তারা কেমনি কেনা সাপ চোদায় খেতের বাসি বস্তু না রাইস বাচ্চা বিলকুল বেলি দেবার তারা তারা কেমনি কেনা ফার্মেশন কো জরুর ব্যবস্থা আপলে কি আতরা দা কেমনি কেনা দা তাওহ লাগে না আ দা ওহ লা স্পেশাল
1: পজুদায় কি
0: হাই হাই।